কাজ কাম করেছে কাজের কোনো মানে নেই। আমি একটা নিয়ম আমরা আগে আমাদের কথা ছিল ওখানে সমস্ত সিস্টেম তৈরি করা হবে না।

0: হাসপাতাল, বিশাখাপট্টনম বিমানবন্দর, কাঠমান্ডু কলকাতা কাছে, সাতাহালু, চাবুকি, কালিসুর কমান্ডো ও হাসপাতাল।
1: সাতাহালু, ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ মার্কেটিং টু প্রসেস, অপারেশন প্রসেস ট্রান্সফার ডাউন টু নাম্বার দিয়ে তিন রুম লেন্স, বাল বাড়িটা তো আঠারো কো পাওয়ার করার রুমে, লাইফ কেয়ার কন্ট্রোল লেন্স, ড্রাই আঠা কো থেরাপি, আঠা কো সরকার সাতাহালু কিন্তু কোনো প্রচার, না চান কাশি কো প্রচার, সাদা কি সুরক্ষা কোস্ট স্বাস্থ্য বিনা সুবিধা, ওয়েবসাইট দৃষ্টি আই ডট ও আর জি, ফোন নম্বর

পুরুষরা বিচারের সুবিধা থাক বিচারা ঐতিহ্য প্রধানমন্ত্রী যে চিন্তা করাই বিষয় আছে।

0: গোদাবরী স্বাস্থ্য সচিব ফলপুর সাহিত্য পোষণ পুরখানালে বচ্চা খানা তন্দুরস্ত হলে পুরখানা সংসদ দুই বরস সমস্যার জারি থাকি।
1: রেডিও গুরুবাংলা এফএম দ্বারা জনহিত মজারি সন্দেশ
2: যে কোনো আইসা তো জঙ্গ রাস্তা

0: আছে, আমি বিভিন্ন আছে ইয়াতে আমার সহায়ক সাহিত্য আমি প্রিয়
1: আমরা কিছু কিছু